হামাকাশেবরম এওরে এবাহি ইয়াহুদিন রাসুন নেরেলা ফিনামা এওরে নায়কু এ মুনাফিকুন নুনিকুন নানেতে আদি হামাকাশেবরম এওরে না দেকুলম হাঙ্গুরাম বনিনামা এ মুনাফিকুন এওরে নাকা নাসরে বিস নুদেনেতে আদি হামাকাশেবরম এওরে না নাসরু দিন মান নুকুতাস এ মুনাফিকুন ফুরগাস দি ফিলান দুয়ানকং কাশেবরে দিং এওরে নাকা এভেস ফরাতকুন নাসরে নুলিবেনেতে

তাকওয়াবিরবাস আদি কমে নফসেমে মা দমা একটকা ইসকুফাওয়া আমলে ভালাফা হুশকমে আদি তিয়বা মিহু আল্লাহ তাকওয়াবিরবাস হামাকাশবরম আল্লাহি তিয়বা মিহু কুরা কন্ত মোলা দিনওডগিমবা রসকলাঙ্গে।

ইমান রাসকালাঙ্গে ফারুবাদেগ্গে মচ্চা মে কুরআন বাবা লিভিনম হামা কশবরুং এ ফারুবাদেং আল্লাহ বীরুগেতুবুমগে সববুং খুন্ডি খুন্ডি বেগেন থিরুয়াতি তিবায় ফেনুনি হে আদি এ মিসালুত মিস্তকুন্ন তিমান রাসকালাঙ্গে জসবনি এউরেন ফিকুরু কুরুমট্টকয়ে।

আদি এওরেঙ্গে আইত্যাং ইস করি নুবায় আমলগে সাবাবু দুয়াহা কুয়েস এওরেং একমাখান নে দেনেতে আল্লাহ আনিয়া বেরি মোলা দেনবডগেম বা রসখলাঙ্গে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং আদি মিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুম আদি দন্নবানি বেস হামাই কানি একালাং গে আশ
1: මේ දිවේ රාජ්‍ය ගඩු දිවේ රාජ්‍ය ගඩුන් තිංගඩේ තිරේ සතර මිනිත් කමිගෙනස් තෙනි මේදුගේ අසුරණ මාද්වගුතුගේ බංගියා බංගිද්වා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দাসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলুকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলুকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص مانيكي فهيك ليك فان ماين الله كيبيا دين خلاص كوروا اكلاغ كيبيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروي صدقات كي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگين تيبي ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکاۃ دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تل کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون ایت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربہ احدا معنی کی تی با می ہن کرے کھم می ہ کنا مس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن نہ ہوش کمے আদি আল্লাহ আলুকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেব

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাঙ্গিয়ং আলকন কুরমে ফাহে তিবায়ং একালাঙ্গে ফেন্নাকামুগা নুয়াস একালাঙ্গে তিবায় বল্লওয়া ওড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে।
1: ಮೀ ದಿವೆರಾಜ್ಯಗಾಡು ದಿವೆರಾಜ್ಯಗಾಡು ಹಗಡಿ ತೇವಿಸ್ ಮಿನಿಟ್ ಗುಮಿಗೆಣಿಸ್ತೀನಿ ಮೀರೆಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ್ ಬಗುತಕ್ಕೆ ಪಂಗಿಯ ಪಂಗಿದ್ವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগানুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কোন লিডারেতো
1: এই হামহিকানি তারিখি ওয়াহাকতাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ ওয়াহাকতাবনি নীলকুরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কমে হোম দুহে গেহেন্দু আগ্গর তিরি হুম
0: রিপিট অঙ্গার দোহে বেন্দুরু একে জাহায়রু
1: আদি হোনি দোহে গেরোসি হাগর তিরি হুম
0: এঙ্গা সতরস্তে 149 কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাজ চিকেড়ু
2: হিমাবিহি জেহিফা ওয়া মিহাকু কেসা কিমবি হিয়ালুমুং ওয়াগে তেরে ভাইরাস ফেতুরে গেন্দিউমুং হিমাবিহি ফেতুরে বান্দু তানেক গানম দেগাডিরেন হাইরু ওয়ান্দেন ওয়াগে তেরেগা ভাইরাস হুরে
3: ভাইরাস কে আসার হুরি তানেক গা আইলুমাফহ লোলা নেফাতা আঙ্গাগা আইলুমুং হিমাবিহি ফেতুরে
4: বাইয়া দেকোলা দিফা আইবার নেমমিহুং আদি মিসলস ভ্যাকসিন গে দে ডোজ ফুরি হামু কোফা নুয়া ফারাতাকা বালি জেহুমুগে ফুরসত বড়ু ಹಿಮಬಿಹಿಗೆ ಅಲಾಮತೆ ಫೆಣಿಜನಮ ಲಸ್ನು ಕುರವ ಸಿಹಿ ಫರುವ ಹೋದವ ಕೊಮ್ಮೆ ಉಮುರಕ
5: ಕೊಮ್ಮೆ ಫಂತಿಯಕ
4: ಕೊಮ್ಮೆ ಗಿಂತಿಯಕ ದಿವಿಹಿ ರಾಜ್ಯಗೆ ಅಡು ಇಂಹ ಸತರ್ಸೆಗ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
5: ಅಡ್ಡಿ ಹನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
6: ಗಡಿ ರೇಗಂಡು ಅಗ್ಗಡ್ಡಿ 30 ಮಿನಿಟ್ ಅಡ ಸಮಿತಿಯಿಂದ ಬನಿ ದಿವಿಹಿರಾಜ್ಯ ಕಾಡು

0: মেয়া যার আগে উম্মিদটা কি কি কবা?
1: উম্মিদে কি আমাদের মানে মেয়া স্কুল নিমে উড়াইতি স্কুল ফেরা তো মোবাইল তো এবার নুয়ে দাঁড়ে কম হম ইকা হাফলা তো কি এবং এই হম ওর বড় উম্মিদে দেন মেয়া স্মিতানি হম গুরু আহিত দাস করে মন্দ দেন গুরু আহিত দাস করে নিম্মুম এসে এই হম বড় বড় উম্মিদে দেন বিষ্ণানি হম গুরু আনকে দায়রা ইতর কুড়িয়ে গোস হম খুদিন কিয়ারা দি মিল মু হম ইতর ফাতুরা
0: আদি উম্মিদ করানি জারাগে থি উম্মিদ তা ফুড়ি হম ওয়ানকামা বড় শুক্রিয়া আমি প্রোগ্রাম দিম ওয়াগুত কোলা
1: বড় শুক্রিয়া আমি ফুরসত দিনি তিস
2: মাশাআল্লাহ হাদ রিচদো গুরু আঙ্কি আবালে জিকা ইয়াগিং বড় বাবর বড় গিনা ওয়াগুতকে হেদ কোগ্গেন বড় গিনা ফারিত কোগ্গেন কাং এহা হিসাব দানি দো
3: মিকাল হুনারু এর এতা কুদিন তা কেতি মেনে এহেমিমা কমমে কুজ্জে বেসবানে কুজ্জেগে হুনারু হোদা একামে তারাগি কুরাম বড় মাসেকে কুরাম এই হুনারাকি আমার নিউমতে একাম তারাগি কো আলা কো দাকওয়াদে মাসেকে কুরমাকি বাস বড় মুই মুকাম
4: মাদ্রাসা কুদিংগে গড়ে
5: আলগন্ডুকে নামকি আইসাদ সারা বিনতে আরিফ সাইদ আলগন্ডু কিয়াবানি আহমদিয়া ইন্টারন্যাশনাল স্কুল হাতে বি

0: 돌아해요.
1: Mihargadi Nuagadi te 30 minit 26 sekund me Dwiharajyagadu Migadi Kuriya Migendani Dulahewa program Dulahewa ge Mirege program ga me balalani Loluge balitaka gulegutum then mikama gulegutum malumate wama algonde ke studio ga minnavi Loluge balitaho ge khas Dr. Junaid Dr. Miharu me Loluge me balitaka gulegutum wargina wahakata dekkije then hama lola dimawa masale ge gotuge ba faha ga kurive me lola fusserum মি কবাতো আসলে লোলা ফুসেরু মাকে
2: আদে ফুসেরু মে আম কো আলগন মে রাজ্য বে ফোন ফুসারে এ বিদাল মানে ইলদু কে লেন্স ফুসফি মে ইঙ্গে তো লেন্স ফুসফা মে দুয়েরি বেদানে কিতে মে সাউ বেন এবে লেন্স ফুসু মাকি ওয়াকি উমর ফুরে কা ওয়েক কামেন নু কুড়া কুচা কা সেহ বেদানে মে বিহায়র সে বেদানে বাদা দার তো তো বেবি গেলো কুড়া কুদিন ডক্টর বাদা বাদা বার বেদানে কম মে ইলদু লে ফুসফা ইঙ্গে তো এ মানু তেরে গো গে আন ইনফেকশন এ সাউ দেন এভরি তান কোলে মাতি উমর কা দিয়া মে সে বেদানে বাই ফাহরা ফুসারা ফানে লোমাত চানিয়া এচ্চক লোমাতি জেহি গে এক্সিডেন্ট এবে গে এগে ফাহু এতেরে গুন লেন্স গে ফাইবার তা হালা কোই দেন তান কোলে আগুমুর ফরেগ গে হাম ফুস বেদানে একম গাম গতে গালগো মেনা কানু ফেননানে আগুমুর ফরাগ ফুস পাতানে এই একম কো মিদেনে কা নাদির হালতে গে আনিয়া বেগে মেদানে দেন উমুর মাচ্চা দিয়া মে মে গিনা ফুস ফা মেদুরে আইস সবকি হাকুর বাদিক ইঙ্গে তো হাকুর হুন বে ফুন গে ফুস পাদে তান কোলে বড়ওয়ানে দে মি গে তোরম বাই ফার এ বে ফুলে গে হুন না ইহেম বাই গে সব ফারিকুলবা বে হে গে সব মিস লো ফোস দান মিসাল কা স্টেরয়েড ফারিকুলবান জি হিদানে রাজ্য বলি গ নুনি লিউপাস কাল বাই গে ফারওয়া কুর মগে তেরে গে দেন লোলা ফুসারা ফানে মি মুনু গে কমস দিমাল কা রেডিয়েশন দিনি মাস এ গে সব মিস হে দান মি এফএস কামে নুয়েভে সাম লো ফোস দান ইঙ্গে তো এই বাই বে ফুড়ুগে উমরা গুড়ে গোতং হাসি কান্না আন্না বাদল তাও গে তেরে হিমেনে কামেক কামালো করে মেম বাদানি দেন লোলো গে লেন্স ফুসফিমা দেবে হোনা ইঙ্গে এনে কুরিগ বাল্লা এচি সাফ নুমা টিভি গে তিরি বারি তিরি দা আকুর বারি বেস রাঙ্গালা কুরিগ কিউবে গোতা নু কিউবো আমিকা কান্ত তাহুরি মা দাকালার লো হুনানে ফুসে
1: মে আমো কো ফেন্না হুনানে কোংকা লালা মে তাকে তো
2: আমুকং মিহার ওয়ারাব বড ফুস ফেজিয়াম তিবে ফুনাস টোচং আদি কল্লার বেস লোলো গে মেদু হুনানি আনে কিরুকু দেগা এ হুন লোলুকে মেদু আমো কোন তিবে হুন টোচা কোন দিকো দাহ হুনি বালা দার হুনানি কালু কোন নেন এ সাফ কোন লেন্স ইন্নান্যা এ কাম লেন্স নো সাফ হিমা হুনানি কিরকু দেন আরাফ দেলো মি এফআর আদি কো লাভ বেলে মে গিডান মানে হুন না তাপাত
1: দে এফুস আরায়রুগা মিসাল কে এলো লত্তো আরানে নুনে হাম দেলো লা
2: এক হাম গিনা ফাহরে এলো লা আরানে আরাফ বাই ফার আলগো মেনে বাফা করে এলো লুগে ফুসকা অপারেশন কুরিমা আনিল লা এ বহুরে ফুস না রাই তাং আহারে বান্দে এমে দিলু লং দিলু ইফারা ফুসফুং এই এবেস বেদানে কামে হাম বেবিগেন আন্নানে হাম বেফুন হাম আম কো হাম দাক্কানে দেতেরে দেতেরে একাম কো গিনাফারা ইল্লো ফুসেগে ফর্তাম আডান্নান দেন ইল্লো দো অপারেশন কোরা ফাউন আহারে নুনি দোলো হার ফাউন বেদানে আনিল লো ফুস নুনি বাই ফারা ফুরতাম লো অপারেশন কোরা আরস আনিল লো গো হরে দানে কমমেস ওয়ারা কা ফুস কামে একাম কো অপারেশন কোরা ওয়ারা কান্নো এভরে কোডা কো এহে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়া ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শাওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তম ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলম ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: মি দিবে রাজ্যে গড়ু দিবে রাজ্যে গড়ু হাতর গড়ি সাড়িস হ্যামিনট গমগে নিস্তে মিরেগে ফতিস নামাদ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিত
2: আল্লাহু আকবার আল্লাহ